0: কাঠচাকু পিনি ব্যবস্থা আছে হই
1: কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা
0: সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পে জোড়িনছা তাও
2: আমার মনে কই রাঙে
0: ডাকে
2: তাও তাল নো বেতাল মহিড়ের ফের দুকা পাইয়েলা নি ঝুসি
0: তাও এ ফোন নম্বর 0215547787 98425541 সব হয় গুড ভেরি গুড ভেরি গুড।